0: Are you looking for a tutor? Do you need to brush up on your research or speaking skills? Perhaps you just want to boost your confidence. Well, York College Collaborative Learning Center offers free tutoring in person and online in room AC1C18. Meet with a tutor at york.cuny.edu/CLC or contact them at email clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. Again, meet with them in person or online. Meet with the tutor at york.cuny.edu/CLC or contact them via email at clc@york.cuny.edu. Call them at 718-262-2303 or 718-262-2494. This is brought to you by York College Collaborative Learning.
1: Atención, estudiantes de York College. Las solicitudes FAFSA y TAP para el año académico 2026-2027 ya están abiertas, y ahora es el momento de completar las suyas. Presentar su solicitud temprano puede ayudarle a obtener la mayor cantidad posible de ayuda financiera federal, estatal y de York College, incluyendo subvenciones que no tiene que devolverse. Cuando complete su solicitud, asegúrese de tener a mano la información de su declaración de impuestos de 2024. ¿Necesita ayuda? El equipo de servicios financieros para estudiantes de York College está listo para apoyarle. Puede visitar la oficina 1H04 para recibir orientación rápida o asistir a uno de los talleres FAFSA, donde le ayudarán paso a paso durante todo el proceso. No lo deje para última hora. Completar su solicitud con anticipación puede marcar una gran diferencia en la ayuda financiera que reciba. Comience hoy mismo y dé el siguiente paso para alcanzar sus metas educativas. Para más información, escanee el código QR que aparece en el volante de FAFSA y TAP o visite la Oficina de Servicios Financieros para Estudiantes de York College. Complete hoy mismo sus solicitudes FAFSA y TAP para el año académico 2026-2027.
2: Yeah, this is Monster the Savage, and you're listening to YCRadio.org, the voice of today's generation. Yeah,
3: we served our country like those before us.
4: You know, it was a dangerous era. All of Vietnam was dangerous.
5: The carnage of war left an indelible mark on me.
3: We came back and built lives. As time went on, we faced new challenges and found support to handle them.
6: I went to the VA, talked to my doctor.
7: I started doing groups. I started doing one-on-one counseling.
3: At MakeTheConnection.net, you can hear our stories and find tools and services available to you.
0: Interested in radio broadcasting? Volunteer to be a staff member and learn what goes on behind the scenes at your college radio station. Moreover, bring your ideas and passion, joining a team of your peers in the capacity of on-air announcer, programming, marketing, news, sports and entertainment, visual arts and web design, and of course, music. Whether you are seeking to be an engineer, producer, or one day have a promising career in the media communications industry, volunteering as a staff member at YC Radio is a great way to gain real work experience to your resume. For more information, call 718-262-5293 or visit YC Radio Station, room 1G06G. Again, for more information, call 718-262-5293 or visit YC Radio Station, room 1G06G.
8: Attention York College students. The 2026 to 2027 FAFSA and TAP applications are now open, and now is the time to complete yours.
9: Filing early can help maximize your eligibility for federal, state, and York-based financial aid, including grants that do not need to be repaid.
8: When completing your application, be sure to use your 2024 tax return information.
9: If you need assistance, the York College Student Financial Services team is here to help.
8: Stop by room 1H04 for quick answers, or attend one of the FAFSA filing workshops designed to guide you through the process step by step.
9: Don't wait until the last minute. Filing early can make a big difference in the financial aid you receive. Get started today and take the next step toward funding your education.
8: For more information, scan the QR code on the FAFSA and TAP flyer or visit York College Student Financial Services. Complete your 2026 to 2027 FAFSA and TAP applications today.
10: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা এমএফএ যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি আইটি বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো এমএফএ অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা এমএফএ তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন,

0: Yeah.
1: You're listening to YCRadio.org, the voice of today's generation.
2: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
3: Your college is looking for a DJ. No radio station is complete without DJ, and that could be you. Come talk to us in room 1G06G. Email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. Once again, email us at bgraves@york.cuny.edu. Call us at 718-262-5293 or visit our website, ycradio.org. We'll be looking forward to meeting you. ycradio.org, the voice of today's generation.
4: Scam alert. Never share your CUNY login password or MFA. Please remember the following. Never share your passwords or MFA factors with anyone. Campus and CUNY IT will never ask for it. Do not respond to an MFA prompt if you did not initiate the login yourself. Do not click on links or open attachments in suspicious or unexpected texts and emails. If you think you may have provided your password or MFA factor, clicked on a suspicious link, or opened a suspicious attachment by mistake, please contact your campus help desk for assistance. This is a CUNY scam alert announcement.
5: YC Radio, what's up, man? It's your boy, Ottawa. You already know y'all the voice of today's generation, man. Shout out to YC Radio, York College.
6: Baby, come on, switch this up. Fuck those.